0: hi pali tong tai na hla pakhat lu sun na lam hla pali lung len hla pasari christmas hla pahni christian na lam hla pahni heng ba ka hian zoram ngai hlut hla te in nei lom pui hla te te toi ti te soma pakhat hla le chulni hla te apu bob anapua te hian na thu le tong kam man ur zual deuh deuh te man du big le ngai na zual deuh te hi anei ni in alanga chung zinga chuan cross ti te kachan dam tu ti te mangai na lele van mal som na ring nun pia be se na lom om pial ral le ring nun ti te amang tam le a heng ba ka hian tong kam man ur deuh big anei te chu keipo min ruai veang che ti te kalal pa cross ti te kachan dam tu cross ti te tekin phak lo ka chandam tu ti te ka han bel chianga lalpa ke zong ti te wanro puina hli pin ti te hi amang tam viau bok pastor si sai khuma hian hla phu reng renga hian lathu un pui pui hi amang ve ngai lowa lathu tuang tam le omzia fil fil le chon ngai lo hi amang tam ber hetiang ani wang hian a hla phu te sak anoma a ha thak lo bok a thuk amar tha a ul deu om lem lo hemi konga hian mizo hlapu thiam puro kunga nen ankal mang ain zul le tongkam amang thiam le a ala te hian tongkam pa ngai rem taka vuo khom atama he hian tongkam a thiam zia le arem khom thiam zia atar lang chung zinga chuan tun lai thulai ten an saklar le an du em em lom thu soi hla hi a oma a chang thin khatan ta langila olal pa lom thu kan thil che ma somna tin reng te le lali suamin pe ka hwangin chandam na kandong si a mangana mintan pui turin ti theilo min ti saktu ka suona la kamin veng tu ko ran ho min siam saka ti te la thu un pui pui ni lem lo tong kampang ai rem khom thiam hi achung chona pakhat ani ome pusai khu ma hian alphu adana hian atlang puin la phu tuma insorbing chiam ain thil thlenga wanga aril ruwa la thu lo lut azia chu tak mai hi atam ber ome thil mak deuh mai pakhat chu ala then khat zinga hian amumanga amu har chu velia azia chu te om nuala helia zong ti kha hi amumanga tlangwal pakhatin alo sa a athan har nuwa aziek chuak ta a chutengin o chun ngai om ti hla po hi amumanga afanuin alo sa a athang hara ziek chuak ta ani bok heng ba ga hian mi sarmon ngai thla ka tangte pathian thuwa chira tangte lekhabuwa chiar tangte le fangna hla ngai thla ka tangte tongtai na tangte le akhor na tanga hla thu lo piang azia chuwa tak te anom bok ani pastor si sai khuma chanchina le ahla te hian lunglen na hi ari ring le a ama hi milungleng thei tak ani ome nupui fanau te ngai chi le khor taka om theilo mi ani mela athian te ne na inkum ho pa pathian fangna hla sak ho le pathian thua in pol ho nuam ti mi ani anupui nen chopo khuang nen a zai nuam ti thin ani a atharau thian te nen hla phole hladang te sakho kha nuam ati le thin ani hetiang mi ani wang hian a hla ti hian lung nen a lam hla a thon hem le a wanram ngai lung len na ba kha nupui a suna wanga a lung len na lam te ani deuh ber a hla te zinga lung len hla langsa zul te chu kangai em em a che ti te hring nun pia pial ral ti te nghil ni reng yom don lo ti te o chun ngai om ti te o don vela then lo na ram ka hril vel he hitlar thum zai ani a he tianga lungleng mi ani rol hian a lunglen na a top mai lovin rongbol tu ani awangin heng a lunglen na le a khwar na ti hi pathian au nan a manga pathian a ai nga zel thu hi thu in a in clip trin ani anupui thi nu lok kum sans go somre pathum february ni somnia apua kangai em em ache ti hla te hi lengjem hla ni mai omani a ma se ala thu chi chen chuan an hau lo kha le chen mangai na par kat katlan pui thrin an ka nem thum rimoi min hlan tu in ral ring man lowa jamol liam mai hi kangai em ache lunglam ka vaiye kangai em em ache sui lunga leng vong vong nang angamin nem tu katong si lo chung pathian ma somna le mangai te zara kathin lai na hilo dam ve mo alunglen hla singa ke point kangai thak tam le ka du em em chu ring nun pia pia ra ti ani he lai hi anupui boral nu thathum thali vela phuani a anupuile thian nibok ama tilim tu berin abura sana wanga akhori na phu ani he na hian he kho vela chatun dai turang ma kanum laya tim tha ang mai re lo te kan ral le mai thin thu te nakina chatun huna lungdu kan thren tak te nen kan lain to khom ngei be se thu apon su ana ni khovel thil re lo te boral tur chuan zong zong thlenga om turangin kan lo dina partin vulmoi ching cheng alo chuai mai ang hian damlai ni kolkunga aliam le thrin ti in acham chuak ani ko ran chu kal sulnal ka min veng tu ani thu apuang chuaka kal sulnal ka min veng tu ko ran ho min siam saka ti in lom thu soina la azeptela hun puma rong bol tu ani awangin ko ran ro puina amu chianga ko ran tel lovin ring tu mi mal nuna kal thilawng hian ama pohen ko ran chu anunin nga nan amangani arin na achianga an ko ran thurin po hi arem chanangin ahla ti hian azep zo zo boka ahla pakhat ko ran labang tia po hian chiang takin chu chu apuang chuak ani hemi ba ka hian choni hla asiam boka thilpek lam hna soma pakhat hla apu bok paso si sai ku mahi rimoi lama atui ema solfa athiam boka piano po ama zairem tok chu athiama ting tanga per thiam vio bok ting tang hi lathuk siam nan aman berani thu afanu hian asoeni hengba ka hian phenglong po aham thiam le a zinga tho vele aham thrin anti afa te po hi rimoi ngai nami vek anni a zai po an thiam vio lom ani pusai khu mahi mizo nam ngai sang tu le mizo ni za pui lo tu ani a nam dang zinga omlai poin mizo nam hi aza pui ngai lowa ama soidan takin mizo ni nuam timing thang ka college ka lai po ka nam dang ho tu te poin Mr. Mizo Steel, Mizo ka pathira tia min vua kha ka ni ve reng renga ati hiala Mizo ram nom zia angai tua phai ram khulum chu chu anga um ve lovin boruak thoveng nuam le sik tui thiang takte angai tua Mizo ani awanga nuam ati thu le awan nei thu angai tua tongin zoram ngai lut la hi apua ta ani ati lama kan sui tongin pastor si sai khum hla ti hian aho zau em ema pathian fangna hlangur ngur pi lama hringnun bi chena lam hla te hi athanem em em maya christmas hla te hi apho tamlo nine apho chun te hi tun lai thlinga saklo anlan reng ani mizo hla pho tu de zinga hian pastor si sai khum a hian mun lai li achang pha a ahla te sak an nomin ha dama zirnai not po zir tham le chi taka thlir tham an ni kum sans go somret panga july ni sompreta vibe kon than mola arwang chu zal anita a athu min nu chia kalalpa cross won chung zelin he leiram hi ka chu sanang ti in mizo nam hi kan lazai zelang lele van thil jong te a in kalalpa cross ka chuanga chuta chuanin kalalpa chu kaya athi afangin ti in hela hi acham chuak ani
1: kan ngai thak tak Pastor C. Saikho Mahla Tathir Na Ti Thuran Soituka, Professor Masom Liana Ti Romana College Aizolami Ani. Tuna Chuan Mizou Nam Nuna Literature Poimo Na Kan Ngai Thave Thunganga, He Thuran Soitu Tur Hi Lalming Liani Ren Thay Tlung Vel Veng Sangami Ani.
2: Tun Chuma Kan Thupui Tur Chu, Mizou Nam Nuna Literature Poimo Na Ti Ani A, Amasa In Literature Hi Enge Ani A, Enge om zia ti hi silfia in tum ma support te ang literature kan ti chuan ma sang atang to a thu le hla kan pi le kan pu te na an loin hlan chhon zel le hun in her zelina a shin chwa tong ka le zia ka om in hlan chhon zel hi literature kan ti chu ani a literature hi chini in a then the ome oral literature le written literature ti in man lai kan pi le kan pu te jak le chiar an lo thiam ma dai atang to in literature hian an nu na bu alo khwar thuk le to a literature huang chunga apui mo tak pathum te chu thon thu novel kan ti te hla le drama kan ti te hi ani ome hla thu awangota in dona lo om to te po mizo history a kan mu a lathu tlar ni tlar thumlek awang te po in nunatam tak anlo chan pha to ani run lui kan pi le kan pu ten anlo kan ma ma fe atang to in lathu in annuna mun alo lua thuk zia hi kan she thei ani kebu velia anom lai po in anbuai ne le an har sadna an to dan te লাইন আনল আুই তো লিটারেচার হিয়ান নাম সং সঙ্গু না পইমো থু তাক আনবিন মিজো সোসাইটি আপো মন পইমো তাক আলু আলু লোদন চৌ নি পোইন আলং আনি মিজো রমা চানচিন আলো লুতা কুমসং কজরে আসম কো পালি পুবুয়ালে সাপ উপাতে আনলো থেঙা মিজো তেতান আ ও বি মিনরন শ্যাম সকা খোয়ং কনলো মুভে থে ফাটা বাইবল বুথেন খাতে আনলেডলিঙা লিটারেচার বুল মিনরন টন টন সকা আনু লোকা পুজো সাপ লুয়েলে পুজো সাপ থরতে আনলো ছোয়াকলে স্কুল তে মিনরন দিন সকিন না সতকিন লিটারেচার লমা মসোন না মিরন ছোপ ছোয়া সকলে চুমি নু কুম চা খাজক সুমথুম পুকা মিজো নোভেল মসবের বেকলে জিয়াক আলো ছোয়াকলে তা চুমি নু থনথু তৈ জিসং সঙ্গে আনলো ছোয়াক ছবা ড্রামলমা পো না সতকিন মা কনসোন ছেল চানচিন বু পো হি লাই সুই চানচিন বু কুমসং খাজ কুয়া কুৎজিয়কিন আছুয়া কুমসং খাজ কুয়া পানিয়া মিজৌলে ভাই চানচিন বু তি আছুয়াকলে আ ও বি কনই আচঙা মা কনসোন ছকজিয়হি আশিয়া মে ওমে মিজৌ নামতান লিটারেচার আপইমো জিয়াহি ইনলো ছুইদোন তিয়ং পাখাত না চান ইন পুম খাত না খেনতু খোভেল পুম আং পোইন ছুই ইলা নাম চিটিন চং সং সং মং তেহি থুলে হ্লা আবং ইন কানিন পুম খাতছিন আনি নাম নুন জিয়ালে চেত জিয়া পো কানিন শিয়াতুন সাকছিন উইলিয়াম শেক্সপিয়ার খা থুলে হ্লা চান খোভেল আদেং ছোয়াকা আথু জিয়াক আনলে লিন না চং মং আপিয়াং ইন ব্রিটিশ হৌ নুন ফুংতে ডেনমার্ক হৌ খুসক দানতে আনশিয়াত ফা জেলা চু চান আনকালচার ইনশিয়াত তুন না আথেনছিন জৌফাতে মন সং সঙ্গ ওমতে তান পো কন থুলে লাই হিয়ান মিনতি পুম খাতা কুমসং খাজরে সুম কোয়া পালিয়া আ ও বি মিজোভিন কানে মা খাচুয়ান মিজোরামা টং চি সং সং আলেং না সাহে আইন খেং পোইন চিবিল টং মং তাম তাক চুয়ান মিজো পো লাইন তি ছাদু লভিন আনিন লবিং ফালা মাসে লুসেই টং ইন বাইবল বুথেন খাত লে লিন আলো নি তাকা খান জৌনা থাক তাম তাক তান মন বে লো থে লো না চেন আলো ওম তা খ্রিস্টিয়ান আনপুং জেলা লুসেই চং বাইবল চু মন আলো নি ছাক জেলা চান নাম ইন পুম খাত না আথেন তা আথু মং ইন পুরো সঙ্গে জৌরক চান হেটিয়ং হিয়ান আলো আউ পুই বোকা জান ইন চু কলুং লেন মিন নেম তুিন রামছুং লে পোন টেলিফোন বু তে কাহ থিরা ইউ এস উ নাও তে কঙাই জাম পুই তলাং দু ও মণিপুর রেঙ্গুন পো জলি কন চুয়ং ইতি ইন লিটারেচার হিয়ান নাম পুম খাতনা মিন শ্যাম দান হি সৈতুর তাম তাক আউম আনি পানি না চান নাম থিল মিনগাই হুতির মিজো থুলে হতম তক কনই জি কনপি লে কনপুতে নুদান মোয় তকমই তোম না কনই তহি ওরল লিটারেচার চুমকা মই বাক জিয়কিন আনলো দা থিপ খেপা কনপি লে কনপুতে নুনজে মোয় তকখা ইং অংে আনি কন সেথেয়া ছং থেন তোম ফোন নুন জেল দান তুরতে কন শিয়ত ফা আনি মিজো চানচিন মিং দায় তো আই লুর বা পাতে তাই তে সে চানচিন তাম তক কন শিয়ত আচং পুইন ছং থর তে নু তোম তক আতুয়া লিটারেচার হিয়ান নাম নুন মিন হুতির সম এম পথুম না চান এ জো কোঙা মিন পুই মিজোরমা হিয়ান ঠলাই লে খাথিয়াম সরকার না খের থাকলবা জোরনালিজিম লম এ জং তাম তক আন ওমা চানচিন বুলমা আনি মঙনি হে হিয়ান আন এ জো না আশিয়ামই বাক রাম মেল মং আতিদংলমা মসোন না মিন পে আনি তিন সরকার থিল তিদিক এং ডিপার্টমেন্ট ইন এমো আলো তিদিক আনি চান ইনভেস্টিগেটিভ জোরনালিজিম লম থক ব্যাক থাক তক তিন আর টি আই মং তেন আনসুই চাক জু জুং তহি রামলে নাম মসোন না চং আচং কাই হে জৌরমা চানচিন বু থক তক তাম তক আলো ছোয়াক তো হেং হিয়ান মসোন না রা বি থক তক মিন ছোপ ছোয়া সক আনি পালি না চান নুন কাই সুাই তুথা আনি লিটারেচার ইন আতুম বের পাখাচু জেবলে পে হেল ওমলবা শিং নুন পোয়ান ছোয়া আনি ভাং ইন শিং নু আদুমলে আবার পো থেদং চুয়ং লভিন আতার লংছিনা মিজো থনথু তাম তক কনসিয়ার হিয়ান রেথাই না পাল তলং তুরা ছেল না পুই মো জিয়াতে দিকল তক থুভই বীর চিংতে তাক ছিয়া দানতে হর সনলে বয় কারা মাই নতে কন থনথু তাম বের লাইমু আনি আছিয়ার তুতে থিনলুয়া না থকিন আন থিনলুয়া থু আসোয়া siat lo kara nun alo kai swai ta chin ani mizau te hlaji nga po hlacha tam tak oma heng hian nun akai swaya ril ru chia kan put theina tur tam tak oma min swai ngil chin lamangin in fui ton na chatak tak om chin bok ani apanga na chon thisel na konga ma min son tir mizau ten chanchin bu kan nei masak jingami lai sui chanchin bu te mizau le vai chanchin bu ti khan sel na le thiang lim na lam hoya thuziak achuak ve fawa chung chu thingtlang kil khor bel thengin anlo mu ve vek thin awangin man son pha em ema medical doctor te po in risel na lam thuziak thatak tak an nei boka heng hian asiam dan no pang in kol dana te apuina sa em ema chanchin bu hi om talo se chuan tun ai hian kan hniam fe mai the ni chu wangin literature hian zo fa te nuna mun poimo tak alwa thuk le ani paruk na chuan sian na le thiam na min pe bidang siat thiam na le nun phung min sil tu chu thuziak tha te an ni kan ngai dan min so son tir thei tu chu thuziak tha te an ni bok ani shing nun thiar thiam na min pe a chu chuan midang te siat thiam na thuk tak kan lo nei thei pha ta chin ani Goshen Siam to Ropui, Martin Luther Po Khan, Johannes Tolera Sarmon Deca, Chiarchin Lo Sezuan, Martin Luthera, Anibi Kerlo Mete, Zung Sarmon Tezun Lacomin, German Theology in Atoa, Asiam Chadna Ropui, Ato Lai Khan, Zung Zu, Ata di Zaktober, and Lonita Ani, Pasarina Zuan Base in a Nungmin Pe. Mi be dong te tuk lu nei literature ani chok chin thu jak thiam ten an be seina an tar lan na chu chiar tu te hlok na tur ani chin hun khir le har sa tak kara be seina nung nei tla te hring nun tar lan na chu be dong te be seina ani chin kho vela mi hla om ber te chu mi be dong te an ni a mi be dong chuan ti she ani lawa thina hial po enga ma angai lo chin tun lai kho vela mizau te jinga po stress kan ti te anxiety kan ti te hi ami khwal to lo hle mai chutiang kara chuan thujak tha tak tak be seina min pe thei tur chiar tur alo om te hlamoi tak tak ngai thak tur alo om te thon thu hlim om tak tak chiar tur lo om te le drama thenga chiar tur om hian nun ati hlima be seina nung min pe thei thin ani mishing nun po hi thi nu pi alam be se na tel lo hian om ta ila a se om via ome vanram thlen chak na min siam tu mi zo hla phua thiam jing lar tak mai pu pate hla hi in tar lang te ang chu kho pui moi ka thlen hun chuan ka len ram re lam hi ka hoi to long beram no le lel thut thleng chu en nom mak tak le ka lom na tikim tu ti in alo phua chuak ani chu wangin literature chuan he kho vela kanom chung mai pya lama chatuan nun na kan nei theina tur kong thlengin min ko hua be seina nung min pe ani kan tarlan to de ba ka literature thil ti theini soi tur ala tam em ema kan soi vek seng lawang mithiam pakhat chuan thuzia khi mishing dam doi a man thei chakber ani alo ti hiala mani mel mang dik muturte mani inrin tok na nei turte midang she thiam turte hian literature dar thalang hi kan mang thin ani benjamin franklin chuan khol ha sipai somni prok min pe ula khovel hi kan hiang ti khopin literature hlut na hi alo she chianga mizo nam nu na po literature poimo zia chu kan choi tak zong zong te chang po hian kan she thei ome ato bera chuan literature hi mizo nam nuna apoimo em ema mizo society a mun alu alu thuk zia chu british hawin min of mafe atang to in thule hlain kan nam alo lu chil dai to changthar lom le zel tu te po in literature mizo nam nuna apoimo na hi ise thar deu deu zelang u
1: kan ngai thak tak mizo nam nu na literature poimo na tiron soi tu kha lalhming liani ren thlei tlung vel veng sangami ani